লাইস্ট্রম তোমি সানা চানু সকা একেন্দ্র তেন সুবনা সাইরংবাসে তাবিবলনাসে সন্দোচব লজরে আগস্ট বানী ইম্ফাল হজে আয়ুকি পুং তরে তারে সন্দোচরি খোঞ্জল নাচম

0: আগে ইমান দিছে।
1: হ্যালো হ্যালো হয় হয় ইসাইসুতাছে মিং লাইফম হানমতং হাইবিউ
0: লিকুতিদেকি আউমে মংলেম
1: মংলেম নি লিকুতিদেকি কো
0: হয়
1: কারি কারম বা ফিল্ম গি সাইতাসিগে
0: আওন দা ফিল্ম নি না
1: আওন বা হাইবিবা
0: আও উমোন নে সাকপা আনা ওয়া সাইনে লাকপাসি দে তুম তাতাসে
1: নাকপি গনি কো আদোগি আওন বা হাইবিবা নি কো
0: হয়
1: হয় হয় ফিল্ম দুগি ওইনাদি হজিকি ওইনাদি আকাশবাণী ইম্ফাল দিগি খুদল তামজব গমোইদরে আতো পেসে মইনে খানবিও
0: আদু ওনাং কানো লামজা ছরা ফিল্ম নে
1: হুম
0: আন্দা কিন সাকপাই ইহাউ থেমন লিদা আই জিন সিভরন তকম তদা
1: হয় হয় হজিক সিবো মংলেম সিকাই দউবিরমিনো
0: এজো তাতান ফোন জু ওলাম নে
1: হয় হয় ইয়াম নোয়াইজে ইসাই খুদল তামজরক পয়ারাজা
0: যারাজা
1: থাগাচেরি খয়দা বিদুন খানবিরকলিবে সেসি লমজা সারা ফার্মাসিদেগি মন্দাকিনি তাকেলম্বমগি খঞ্জেলদা জিআর খুমন্না সৈরিংবা আর কে জিতেন্না সৈরাংবে সৈনি লান্থৌচরি।

ঝাঞ্জারি বাই সেগি সেসাকি তাকেলাম্বম মন্দাকিনি ধনেশ্বর কনসমগি মায়েকটা জি সূর্যচন্দ্রনা সেরাং বৈসেনি লক্ষচারিবা ফিল্ম নুংশি হেক্তা হায়রগে